শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ প্রথমেই রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা, তারপর পড়ে শোনাবো চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব। আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। প্রিয় বন্ধু, বাংলাদেশ এবং ভারতে সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মূলত আরবি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখ এই উৎসবটি সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন। এটি ইসলাম ধর্মে অনুসৃত দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ধর্মীয় দৃষ্টিকোণে স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান জিনিস নির্দ্বিধায় ত্যাগ করতে প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তোলাই হল ঈদুল আজহার শিক্ষা।
0: এই দিন প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ অথবা উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন। এই কোরবানি থেকে লব্ধ মাংস আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে বণ্টন করেন এবং নিজে পরিবারসহ গ্রহণ করেন। মূলত নিজের ভেতরের পশুত্বকে দমনের মাধ্যমে ব্যক্তিগত লোভ লালসা এবং স্বার্থপরতা ত্যাগ করে আত্মশুদ্ধি লাভই হল এই কোরবানির প্রকৃত উদ্দেশ্য।
1: উল্লেখ্য, কোরবানি করা পশুর চামড়া, মাংস এগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা ধর্মীয় দৃষ্টিকোণে একেবারেই অনুমোদিত নয়। বরং গরিব দুঃখীদের মাঝে দানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির চর্চাই হল ঈদুল আজহার প্রকৃত শিক্ষা।
0: বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করছি দিনটি আপনাদের ভালো কেটেছে। আর হ্যাঁ, কেমন ভালো কেটেছে সেসব কথা চিঠির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব। প্রথমে রবিবারের আসর নিয়ে মতামত। 21 ডিসেম্বরের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন,
1: অল্প স্বল্প গল্পে দুবার আগাখান স্থাপত্য পুরস্কারে ভূষিত স্বনামধন্য বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে। বিশেষ করে টোকিওতে আয়োজিত তার প্রদর্শনীর বিবরণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য চর্চার এক গর্ভের অধ্যায় তুলে ধরেছে। তার ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজের দর্শন শ্রোতাদের মনে নতুন চিন্তার আলো জ্বালিয়েছে। এই অনুষ্ঠানের আরেকটি মনোমুগ্ধকর অংশ ছিল শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত এবং আন্তরিক করে তুলেছিল। শ্রোতা এবং উপস্থাপকদের এই সুন্দর সংযোগ সত্যি কথামালা জাপান থেকে অনুষ্ঠানকে একটি আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধু, আপনার কথাগুলো আমাদেরও অনুপ্রাণিত করল, খুব ধন্যবাদ। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস, মোহাম্মদ আবদুল্লাহ এবং রংপুরের ATM আতাউর রহমান রঞ্জু। এরপর 28 ডিসেম্বরের আসর প্রসঙ্গে ATM আতাউর রহমান রঞ্জু চিঠিতে কী লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনে ভালো লেগেছে। উনি একজন আলোকিত মানুষ, একজন গুণী মানুষ। এই স্বনামধন্য স্থপতি নিজে উদ্যোগী হয়ে পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করেছেন। তাকে আমাদের বেতার শ্রোতা সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
1: এবারে প্রদীপ বসাকের মন্তব্য। তিনি লিখেছেন, সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তার পেশাগত কাজের বিভিন্ন দিক, স্থাপনা নকশা করার পেছনে তার দার্শনিকতার প্রভাব এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, স্থাপত্যকে শুধুমাত্র নান্দনিকতা বা পুরস্কার প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ, জলবায়ু, মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে দেখার তার দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানের শেষাংশে কাঞ্জি কুইজের প্রসঙ্গ বৈচিত্র্য এনেছে।
0: বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আসন নিয়েও লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। কিয়োতোর সম্রাট প্রাসাদে ঋতুভিত্তিক শয্যা পরিবর্তন, এই শিরোনামের একটি ভিডিও ক্লিপ আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় 14 মে। কিয়োতোর সম্রাট প্রাসাদে গ্রীষ্মকালের আগমন উপলক্ষে ঋতুভিত্তিক আসবাবপত্র পরিবর্তনের এই শতবর্ষীয় ঐতিহ্যটি পালিত হয়েছে।
1: সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা কিয়োতো প্রাসাদের শীতকালীন আসবাবপত্র, সাজসজ্জা এবং মেজের আচ্ছাদন সরিয়ে সেই জায়গাগুলো গ্রীষ্মকালের উপযোগী জিনিসপত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য নির্ধারিত স্থানের পর্দায় গ্রীষ্মের প্রতীক ডানামেলা সারসের নকশা রয়েছে।
0: এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে এ যেন চোখের আরাম এবং মনের আরাম।
1: দিদি একদম ঠিক বলেছেন,
0: তপ্ত গ্রীষ্মে এ ধরনের সাজসজ্জা নিঃসন্দেহে প্রশান্তি বয়ে আনে। আরেকটি ব্যাপার ভীষণ ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, তা হল রাজপ্রাসাদের সাজসজ্জা ও আসবাবপত্র অথচ কত অনাড়ম্বর। জাপানের এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে। ওদিকে ফেসবুক

0: কে সাইফুল ইসলাম লিখেছেন, এই ভিডিও ক্লিপটি তার খুব ভালো লেগেছে। আর মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বলছি, আমার নিজের ধারণা প্রাসাদের পুরনো আসবাবপত্রের মধ্যে অনেক জিনিসই সংরক্ষণ করা হয় এবং সেগুলোর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এই ক্লিপটি এখনও হয়তো অনেকেরই দেখা বাকি। বন্ধুরা, তাড়াতাড়ি দেখে নিন এবং আমাদের জানান কেমন লাগলো।
1: এবারে আরেকটি ক্লিপের কথা বলছি। 18 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা এই ভিডিও ক্লিপের শিরোনাম, নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু। মধ্য জাপানের নাগারা নদীতে 11 মে থেকে চলতি মৌসুমের মাছ ধরার একটি ঐতিহ্যবাহী প্রথা শুরু হয়েছে। উল্লেখ্য, এই পদ্ধতিতে পানকৌড়ি পাখি ব্যবহার করে নদী থেকে মাছ ধরা হয়।
0: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পানকৌড়ি প্রশিক্ষকরা কেমন রাতের অন্ধকারে খোলা আগুনের আলোয় আলোকিত নৌকায় আরোহণ করে দড়ি দিয়ে বাঁধা পাখিগুলোকে পরিচালনা করছিলেন এবং মুখ দিয়ে এক ধরনের শব্দ করছিলেন। পাখিগুলো ঠোঁট দিয়ে মাছ ধরছিল। প্রথম দিন এই মাছ ধরা দেখতে বহু লোক সমবেত হন নাগারা নদীর তীরে। বেশ রোমাঞ্চকর দৃশ্য, সন্দেহ নেই। আমি নিজে একবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করে চলেছি বহু বছর যাবত। দেখা যাক কবে সেই ইচ্ছা পূরণ হয়। ওদিকে বন্ধুদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে এই ক্লিপটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সেগুলো আগামী কোনো আসরে পড়ে শোনাব।
1: কলকাতার প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল জানতে চেয়েছেন, জাপান প্রবাসী বাঙালিরা কালী পুজোর আয়োজন করেন কিনা।
0: হ্যাঁ ভাই, জাপানেও কালী পুজো হয়। টোকিওর কাছে কানাগাওয়া জেলায় জুশি নামক একটি এলাকায় রয়েছে রামকৃষ্ণ মিশনের শাখা বেদান্ত সোসাইটি। সেখানে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে কালী পুজো করা হয়। পঞ্জিকা মতে যেদিন পুজো ঠিক সেই দিনই পুজো হয়। একথা উল্লেখ করছি কারণ জাপানে দুর্গাপুজো বা সরস্বতী পুজোর ক্ষেত্রে হলের প্রাপ্যতা এবং সপ্তাহান্তে করার প্রয়োজনীয়তার তাগিদে অনেক সময়ই পঞ্জিকা মেনে সঠিক দিনে পুজো করা হয়ে ওঠে না আমাদের, একটু আগে পরে হয়ে যায়। কিন্তু রামকৃষ্ণ মিশনে কালী পুজোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় করা হয় না। স্বামীজি মহারাজরা হোম যজ্ঞ সহকারে অসম্ভব নিষ্ঠা ভরে পুজো করেন। এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কালী পুজো যদি সাপ্তাহিক কাজের দিনেও পড়ে, তবু আজকাল পুজোয় বহু লোক সমাগম হয়। ভক্তবৃন্দের মধ্যে বেশ কিছু হলেন জাপানি। পুজোর সার্বিক আয়োজনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুজো শেষে সবার জন্য থাকে চমৎকার নৈশভোজের ব্যবস্থাও। বন্ধু, জাপানের আর কোথাও কালী পুজো হয় কি না আমার জানা নেই, তবে জুশির এই কালী পুজো আজ অনেক বছর ধরেই হয়ে আসছে।
1: এবারে আমরা বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। প্রিয় বন্ধু, 2 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: お刺身は食べられますか?
1: এই বাক্যের সঠিক অর্থ হল, আপনি কি সাশিমি খেতে পারেন?
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ
2: সাশিমি, সাশিমি।
0: কাঞ্জির অর্থ হচ্ছে সাশিমি। এটি একটি জাপানি খাবার যা টাটকা কাঁচা মাছ বা মাংস পাতলা করে কেটে সাধারণত সয়া সস মাখিয়ে খাওয়া হয়।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: বেন্তো।
1: আর
2: বেন্তো
1: কাঞ্জির অর্থ হচ্ছে বেন্তো বক্স বা লাঞ্চ বক্স।
0: এই কাঞ্জি অক্ষরগুলো দেখতে যেমন ভিন্ন, তেমনি এদের অর্থও একদম আলাদা। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। 2 এপ্রিল পোস্ট করা এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন বাঁধন সরকার, মেহেদি হাসান মামুন এবং দেবাশিস গোপ। বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3 চতুর্থ পর্ব, যার শিরোনাম 9 নম্বর টাইফুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন?

0: আমি চন্দ্রলেখা পাণ্ডে।
1: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
0: আজ আমরা জানব তাইফুন সম্পর্কিত কিছু অভিব্যক্তি।
1: তাইফুন জাপানে সবচেয়ে বেশি আঘাত হানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, তাই এ সংক্রান্ত খবরও এই সময় বেশি হয়।
0: প্রথমে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
2: তাইফু 9号は午後6時には 九州の南西の海上を 1時間に35キロの速さで北東へ進んでいます。 中心の気圧は 990ヘクトパスカル、 最大風速は20メートル、 最大瞬間風速は30メートルです。
0: এই খবরে কি বলা হচ্ছে তা দেখা যাক।
2: 台風9号は午後6時には九州の南西の海上を1時間に35キロの速さで北東へ進んでいます。
0: 9 নম্বর তাইফুনটি সন্ধ্যা 6টায় কিউশুর দক্ষিণ পশ্চিমে সাগরের ওপর দিয়ে ঘন্টায় 35 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
1: অর্থ হল 9 নম্বর তাইফুন এবং
2: গোমো রকুজি
1: হল সন্ধ্যা 6টা।
2: গোমো রকুজি নিভা
1: বাক্যাংশের
2: নিভা
1: শব্দটির মানে এ বা তে, এবং এটি কোনো একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে।
2: কিউশু
1: হল কিউশু,
2: নানসে
1: অর্থ দক্ষিণ পশ্চিম, আর
2: খাইজো
1: মানে হল সাগরের উপর। অর্থ ঘন্টায় 35 কিলোমিটার বেগে।
2: হোকতো
1: হল উত্তর পূর্ব, আর
2: সুসুনদেইমাসু
1: মানে অগ্রসর হচ্ছে।
0: পরবর্তী বাক্যে যাওয়া যাক।
2: চুশিন নো কিয়াৎসুয়া 990 হেক্টোপাস্কাল, 最大風速は20メートル, 最大瞬間風速は30メートルです。
0: কেন্দ্রস্থলে বায়ুর চাপ 990 হেক্টোপ্যাস্কেল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে 20 মিটার এবং বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ সেকেন্ডে 30 মিটার।
1: অর্থ হল কেন্দ্রস্থলে বায়ুর চাপ, মানে 990,
2: হেক্টোপ্যাস্কেল
1: হল হেক্টোপ্যাস্কেল, অর্থ বাতাসের সর্বোচ্চ গতিবেগ, যা বাতাসের 10 মিনিটের গড় বেগের সর্বোচ্চ মানকে
2: বোঝায়,
1: হল বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ। নমুনা সংবাদে এদের মান ছিল যথাক্রমে
2: 20 মিটার
1: বা 20 মিটার এবং
2: 30 মিটার
1: বা 30 মিটার।
0: আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য খবরে তাইফুন সংক্রান্ত পরিস্থিতি বিস্তারিতভাবে জানানো হয়। তাইফুন সংক্রান্ত তথ্যে অনেকগুলো বৈজ্ঞানিক শব্দ একসঙ্গে ব্যবহৃত হয় যা একটু বিভ্রান্তিকর।
1: চলুন এরকম কিছু শব্দের সাথে পরিচয় করিয়ে দেই।
2: নেত্তাই তেকিয়াচ
1: এর অর্থ হল গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ। এটি ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সব ধরনের নিম্নচাপের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ। এগুলো প্রবল বাতাস বা ভারী বৃষ্টিপাত বয়ে আনে। হল প্রবল বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ সেকেন্ডে 15 মিটারের বেশি থাকে। অর্থ হল ঝোড়ো বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে 25 মিটারের বেশি থাকে।
0: সংবাদ ছাড়াও তাইফুনের প্রস্তুতির জন্য দুর্যোগ প্রশমন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
1: হ্যাঁ, সরকার এবং পৌরসভাসমূহ প্রতিটি এলাকার
2: হাজার্ড ম্যাপ
1: বা ঝুঁকির মানচিত্র প্রকাশ করে থাকে, এবং এগুলো ভালো করে দেখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানচিত্র বন্যা, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো আলাদা বিভাগে তৈরি করা হয়। এগুলোতে দুর্যোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং সরে যাওয়ার জন্য নিরাপদ স্থানের অবস্থান সংক্রান্ত তথ্যও উল্লেখ করা থাকে। এছাড়া দুর্যোগের ধরন প্রকাশ করে এমন কিছু শব্দের অর্থ বোঝাটাও গুরুত্বপূর্ণ, যেমন ভূতাত্ত্বিক দুর্যোগের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়। কাদাধস,
2: জিসুবেরি,
1: ভূমিধস,
2: গাকেকুজুরে,
1: পাহাড় ধস।
0: এই ধরনের দুর্যোগগুলো ভূসংস্থানের সাথে সম্পর্কিত, তাই না?
1: ঠিক বলেছেন। ভূসংস্থান এবং অঞ্চলকে প্রকাশ করা কিছু শব্দের মধ্যে রয়েছে
2: থেচি
1: বা নিচুভূমি,
2: সামে
1: বা ঢাল, এবং
2: গাকে
1: বা খাড়া পাহাড়। এগুলো ছাড়া রয়েছে
2: চিকা
1: বা ভূগর্ভ,
2: খাসেন
1: বা নদী, এবং বা সেচের খাল।
0: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তাইফুন সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
1: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
0: সায়োনারা।
3: আজকের এই পাঠে টাইফুন সংক্রান্ত দরকারি অনেক শব্দ এবং প্রকাশভঙ্গি সম্পর্কে বলা হলো। জাপানে টাইফুনের প্রকোপ সবচেয়ে বেশি যে সময়ে, সেই আগস্ট সেপ্টেম্বর মাস আসতে আর খুব দেরি নেই। আর আমি লক্ষ্য করেছি, টাইফুনের পূর্বাভাস সঠিকভাবে বুঝতে পারলে অনেক ক্ষয়ক্ষতি ও ঝুট ঝামেলা এড়ানো যায়। তো যাই হোক, এবার আমাদেরও সময় হয়েছে আসর থেকে বিদায় নেওয়ার। তার আগে একটা কথা, জুন মাসে পা দেওয়ার পর থেকেই দেশের আম কাঁঠালের কথা ভীষণ মনে পড়ছে। দূর বিদেশে সেই রসাস্বাদন থেকে বঞ্চিত আমরা। বন্ধুরা, দুঃখ কিছুটা হলেও কমবে যদি আপনাদের কাছ থেকে মধুমাসের কথা শুনতে পারি। কেমন উপভোগ করছেন মধুমাস জানার অপেক্ষায় আছি। আপনাদের সেই লেখা আমরা আসরে পড়ে শোনাবো। এছাড়া মধুমাসের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনা ভিডিওতে রেকর্ড করে যদি পাঠান ওয়েবসাইটে আমাদের কাছে চিঠি লেখার ব্যবস্থার মাধ্যমে, সেটাও খুব ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: সায়োনারা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, কেমন আছেন? এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ রয়েছে আমার জাপান জীবন, এতে শুনবেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত এই গবেষক বর্তমানে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। তিনি জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। প্রিয় বন্ধু, এছাড়া আপনাদের পড়ে শোনাবো কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: প্রথমে আমার জাপান জীবন, শুনব ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার।
2: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন ইয়োশিমুরা কেন। ইয়োশিমুরা কেন বর্তমানে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি জাপান স্নেক রিসার্চ ইনস্টিটিউটে হ্যাপডোফিস টাইগ্রিনাস বা ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে বিস্তৃত গবেষণার অগ্রগতির অভাবে এই বিষের প্রতিষেধক সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। ইয়োশিমুরা সান তার গবেষণার মাধ্যমে জাপান ও বিদেশের ভুক্তভোগীদের জীবন বাঁচাতে অবদান রাখার আশায় প্রতিদিন কাজ করে চলেছেন। ইয়োশিমুরা কেন সান, এনএসকে ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি জাইকার বিদেশি স্বেচ্ছাসেবক বা JOCV হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। তো বাংলাদেশে আপনার কাজের অভিজ্ঞতা এবং পরিসর নিয়ে প্রথমে জানতে চাইব, কেমন কেটেছে বাংলাদেশের দিনগুলো?
3: আসসালামুআলাইকুম, আমার নাম ইয়োশিমুরা কেন, সিমুরা কেন না। আমি জাপানের নাম করা কমেডিয়ান নই, আমি সাপ সম্পর্কে গবেষণা করি। আমি কুমিরা চাঁদপুর EPI এর কাজ করেছি শিশুকে টিকা দেওয়ার জন্য, যেমন কম বাচ্চা টিকা পাইনি কিনা দূরে দূরে চেক করেছি। যদি কোনো বাচ্চা টিকা পাইনি তাহলে কেন পাইনি সেটা জিজ্ঞাসা করেছি, এবং আমি বেড়ে মানুষের সাথে দেখা করেছি। উনাদের নিজের বাড়ি ছিল না, উনাদেরকে ওয়াটার জিপসি বলা হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকত। উনাদের কাছে অনেক বাচ্চা ছিল, কিন্তু টিকা নেওয়া শিশু খুব কম ছিল। এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে থাকার জন্য ইসে হরে টিকে নিতে পায়েন না, উনারা অসুস্থ হলেও হাসপাতালে যেত না। আমি উনাদেরকে বুঝতে চাইছিলাম, তাই আমি অনেকবার তাদের কাছে গিয়েছি।
2: বুঝতে পেরেছি, আপনি বাংলাদেশে অত্যন্ত পরিচিত জাপানি কমেডিয়ান কাইশা চরিত্রের অভিনেতা শিমুরা কেন নন, আপনি হচ্ছেন ইয়োশিমুরা কেন। তো ইয়োশিমুরা কেন সান, সাপের সাথে আপনার কাজের সম্পর্কে সূত্রপাত কিভাবে হয়েছিল একটু বলবেন?
3: সেটি বলছি, আমি জানতে পারলাম বেদেরা সাপ ধরার কাজ করেন, এবং তাদের মধ্যে অনেক মানুষই সাপের খামার খেত, খেউ খেউ মারাও যেত। উনারা খুব বিষাক্ত কোবরা খাড়ি হাতে ধরেছে। বাংলাদেশের মানুষও যখন সাপ কামড়াও খেত হাসপাতালে যেত না, বেদে উনাদের কাছে যেত। বেদেদের মাঝে ওজা বলে চিকিৎসা করার মানুষই ছিল, উনারাও বুঝে হাসপাতালে যাওয়া বার, কিন্তু হসপিটালও ছিল না, কিছু করারও ছিল না।
2: আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি এভাবেই সাপের কামড় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তো বাংলাদেশে সাপের কামড়ের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে আপনার জানার অভিজ্ঞতা, আপনার চিন্তাভাবনা এবং একই বিষয়ে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যাওয়া, তো এই বিষয়গুলো আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল?
3: আমি মনে করেছি এটা শুধু সাপ বা সাপের বিষের সমস্যা না, এটা ফাব্রিক হেলথের সমস্যা, এবং এই নিয়ে আমি কাজ করতে শুরু করি।
2: আচ্ছা, তো বাংলাদেশ থেকে জাপানে ফিরে আসার পর ইয়োশিমুরা কেনসান, সাপের বিষ নিয়ে গবেষণা করার জন্য আপনি কি ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন?
3: আমি প্রথমে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করে 2020 মাস্টার ডিগ্রি পেয়েছি। তারপরে আমি শুধু পাবলিক হেলথ না, সাপ, সাপের বিষ এবং সাপের খামার নিয়ে গবেষণা করার জন্য গুম্মা জাপান স্নেক ইনস্টিটিউটে কাজ শুরু করেছি। এই সময়ে আমিও সাপের খামাও খেয়েছি, তখন অ্যান্টি ভেনম দিয়ে চিকিৎসা পেয়েছি, কিন্তু অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, খুব খুব ব্যথা ছিল। সাপ খামার পাওয়ার মানুষের কষ্ট আমি বুঝি। আরো গবেষণা করতে চাই মন করে 2024 সালে আমি নাগাসাকি বিশ্ববিদ্যালয় পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি এবং বাংলাদেশেও থাকা রাবদোফিস বা ইয়ামাকাগাশি নামের সাপের বিশ্বের উপাদান নিয়ে গবেষণা করতেছি এবং অ্যান্টি ভেনম তৈরি

0: コルテチャイ、スネークバイト、オンノローゲルモト、ベシグルッドパイナ。ヒントエタ WHO、ワールドヘルスオーガナイゼーショネル、ネグレクティッドトロピカルディジーズ、エルエクタ。ジャ・クープ、グルッドプルノ、エボン・カージ・コラ・ドルカル。タイ・オンノ・グルッドプルノ・ルゲル・モト、エタル・ウポール・カージ・コラ・ドルカル。
1: বুঝতে পেরেছি। তো বর্তমানে সাপের বিষ নিয়ে আপনার গবেষণা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের পেছনে আপনার ব্যক্তিগত কি চিন্তা ভাবনা এবং অনুভূতি কাজ করছে একটু বলবেন।
0: মানুষের সাপকে দেখুরে বই লাগে। আমিও সাপ পছন্দ করি না, কিন্তু সাপ আমাদের ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একসাথে থাকতে হবে এবং এই বিষ থেকে, যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ বা রক্ত জমার চিকিৎসা হতে পারে, মানে গুরুত্বপূর্ণ হতে পারে। সাপ না কামড়াই তার জন্য কি করব? প্রথমে অবশ্যই সাপ বেকুরে কাছে যাবেন না, হাত দিবেন না। যে জায়গায় সাপ থাকতে পারে সেখানে সান্দাল না পরে জুতো পরবেন, শর্ট প্যান্টস না পরে লং প্যান্টস পরবেন। ঘুমোনার সময়ে ও সাপে কামড় খেতে পারেন, মানে ওই সময়ে মশারি ব্যবহার করুরে বার। এটা মসকিটো না, সাপও দেখতে বাধা দেই। যদি কামড় খান তাহলে অবশ্যই হাসপাতালে যাবেন তাড়াতাড়ি। গাড়ি না থাকলেও মোটর সাইকেল বা অন্য কোনো জেনে যাবেন। যদি সম্ভব হয় সাপের ছবি তুলে রাখবেন, কোন সাপটা খামার দিয়েছে সেটা জেনা খুব গুরুত্বপূর্ণ। কোবরা খামর এবং ভাইপার খামর এক হয় না, এটা অন্য রোগের মতোই আলাদা।
1: বুঝতে পেরেছি ইয়োশিমুরা কেনসান, আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন সাপের বিভিন্ন বিষয় নিয়ে। সব শেষে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে আপনার যারা প্রিয়জনরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করলে আপনি কি বলবেন?
0: আমি ছাদপুরে 2 বছর সাভারে 8 মাস থাকেছি। ছাদপুরে আমি বন্ধু বান্ধবীর সাথে ফুটবল খেলেছি, লুঙ্গি ডান্স করেছি এবং ইলিশ মাছ অনেকবার খেয়েছি। এখনো ইলিশ মাছের চেয়ে মজার মাছটা আমি জানি না, হাতে দিয়ে খেতে আরো বেশি মজা লাগতো। সাবার ISCIB স্টাফের জন্য আমার মাস্টার গবেষণা খুব ভালো হয়েছিল। আমি বলি যে আমার হানিমুনে বাংলাদেশ ফিরে আসব, কিন্তু এখনো কোনো প্ল্যান নেই। ইনশাল্লাহ আবার সবার সাথে দেখতে হবার জন্য আমি অনেক অপেক্ষা করছি।
1: ইয়োশিমুরা কেনসান, আপনার যে স্বপ্ন যে আপনি দেখছেন সেই স্বপ্ন সত্যি হোক সে প্রত্যাশা করি। আর এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পেশাগত জীবনে আপনার আগামী দিনগুলোতে আপনার জন্য আরও সাফল্য কামনা করছি। আর এনএইচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।

0: প্রিয় বন্ধু, আমার জাপান জীবনে এতক্ষণ আপনারা শুনছিলেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। খুব ভালো লাগলো ইয়োশিমুরা কেনের কথাগুলো শুনতে। সাপ কামড়ালে কি করতে হবে তা তিনি খুব গুছিয়ে বললেন, তাই না আহসান ভাই?
1: একদম ঠিক বলেছেন দিদি,
0: নিজেও সাপের কামড়
1: খেয়েছেন, এটা আমাকে বেশ অবাক করেছে।
0: সত্যি খুবই আন্তরিক একজন গবেষক, আর খুব মজা লাগছিল শুনতে যে ইলিশ মাছের বিরাট ভক্ত উনি। যাই হোক বন্ধুরা, জানাবেন এই সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাবো। হাতে আছে চৌঠা জানুয়ারির আসর নিয়ে মতামত। এটি ছিল 2026 সালের প্রথম রবিবাসরীয় আসর এবং এটি সাজানো হয়েছিল আমাদের বাংলা সার্ভিসের সদস্যদের নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে। কণ্ঠ ও বক্তব্যের বৈচিত্র্যে রঙিন হয়ে উঠেছিল আসরটি, যা উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন বিহারের দীপক কুমার দাস। মুনির আহমদ লিখেছেন, বাংলা বিভাগের সকলের শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো বছরের প্রথম কথামালা অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একই কথার প্রতিধ্বনি করেছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক। আর শঙ্কর হালদার লিখেছেন, সকলের আন্তরিক শুভেচ্ছা বার্তাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ।
1: শুভেচ্ছা বার্তার আন্তরিকতায় মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণও। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, দর্শক শ্রোতাদের সাথে টেলিফোনে কথোপকথনে তাদের সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি পায়। আমাদের তরফ থেকে সময় সুযোগ মতো এই যোগাযোগ করাও হয়। যেমন ধরুন, বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দুজন পুরনো বন্ধুর সাথে কথা বলেছিলাম, সেই সাক্ষাৎকার আপনি শুনেছেন আশা করি।
0: চৌঠা জানুয়ারির আসর ভালো লাগার কথা জানিয়েছেন বীরভূমের নলহাটি পাইকপাড়ার শীষ মোহাম্মদ শিশানো। বন্ধু আরও লিখেছেন, আমি রেডিও ভালোবাসি, অবসর গ্রহণের পর রেডিও নিয়েই আমার সময় কাটে। আপনারা আমার শব্দের দুনিয়ার বন্ধু, আপনাদের ভালোবাসা জানাই।
1: বাহ, খুব সুন্দর তো কথাগুলো,
0: ভারী সুন্দর কথা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু আরও লিখেছেন যে কয়েকটি বেতার কেন্দ্রে তার লেখা চিঠি সেরা চিঠি হিসেবে পুরস্কৃত হয়েছে।
0: এটা কিন্তু খুবই আনন্দের খবর, বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, তার চিঠিতে আরেকটি খবরও বেশ দৃষ্টি কাড়ল, যেখানে তিনি লিখেছেন, ব্যস্ততার দরুন কয়েক বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেননি এবং একসময় আমাদের আর খুঁজেও পাচ্ছিলেন না। অবশেষে 2024 সালে বহরমপুর বইমেলায় তার এক বন্ধু তাকে আমাদের পাঠানো জাপানি ভাষা শেখার একটি বই দেন এবং সেই বইটি পেয়ে তিনি আবার নতুন করে আমাদের সাথে যোগাযোগ করেন।
1: দিদি দেখুন, জাপানি ভাষার পাঠ্য বইটি কেমন করে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে।
0: একদম ঠিক বলেছেন,
1: বইটি আমাদের হারিয়ে যাওয়া বন্ধুকে আবার ফিরিয়ে এনেছে আমাদের কাছে, তাই না?
0: ঠিক বলেছেন আহসান ভাই। যাই হোক, ওদিকে চৌঠা জানুয়ারির এই আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের হটু দেওয়ান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন যে বাংলা বিভাগের সদস্যদের শুভেচ্ছা বার্তার এই অনুষ্ঠানটি তিনিও খুব উপভোগ করেছেন। মতামতের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ, আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে অন্য একটি প্রসঙ্গ, আমাদের ওয়েবসাইটে আছে শান্তির দীপশিখা হাতে তুলে দেওয়া, এই শিরোনামের একটি ভিওডি বা ভিডিও অন ডিম্যান্ডের সিরিজ। এগুলোর মধ্যে একটি ভিওডির শিরোনাম অঙ্কুরিত আশা। এতে হিরোশিমায় পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া একটি চেরি গাছের কথা বলা হয়েছে। একটি স্কুলের প্রাঙ্গণে লাগানো এই চেরি গাছের সাথে বন্ধন গড়ে ওঠে এক প্রাক্তন ছাত্রীর, যা বোমা হামলার পর তার মনে আবার ফিরিয়ে এনেছিল আশা এবং স্থায়ী আনন্দের সঞ্চার করেছিল। অসম্ভব মর্মস্পর্শী এই ভিওডি, দেখার পর আবেগে চোখে জল আসে।
1: ঠিক বলেছেন অজন্তাদি, ভিডিওটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার। আশা ও আনন্দের প্রতীক মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর, আশা পূরণ হোক মন্তব্য দেবাশিস গোপের। পূর্ব বর্ধমানের প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন, পারমাণবিক হামলার ধ্বংসস্তূপের মধ্যেও যে চেরি গাছে কুড়ি ধরেছিল সেটি শুধু প্রকৃতির শক্তিই নয়, মানুষের ভালোবাসা ও আশার ধারাবাহিকতাকেও প্রকাশ করে। এটি শুধু একটি গাছ নয়, এটি ভরসা, স্মৃতি ও পুনর্জন্মের প্রতীকও। এইভাবেই চেরি গাছ মানুষের মনে স্থায়ী আনন্দের উৎস হয়ে থাকে।
0: বাহ, খুব সুন্দর কথা লিখেছেন বন্ধু। এই ভিওডি সিরিজটি এখনও আছে আমাদের ওয়েবসাইটে, যাদের দেখা বাকি অবশ্যই দেখে নিন তাড়াতাড়ি। এবারে দুটো ভিডিও ক্লিপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি আমাদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখুন ক্লিপ দুটো। 22শে মে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, জাপানি পরিচালকের সৃজনশীল চলচ্চিত্র রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। ফুজিমোতো আকিওর অসাধারণ চলচ্চিত্র লস্ট ল্যান্ড দুটি রোহিঙ্গা শিশুর গল্প তুলে ধরেছে।
1: এই শিশুরা বাংলাদেশের একটি শরণার্থী শিবির ছেড়ে পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে এক ভয়াবহ সমুদ্রযাত্রা শুরু করে।
0: এরপর 28শে মে আরেকটি ক্লিপ পোস্ট করা হয়, যার শিরোনাম বিদেশি শিক্ষার্থী বৃদ্ধি ভাষা শিক্ষার চাহিদা বাড়িয়েছে। জাপানে বিদেশি বসবাসকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিশুদের নতুন দেশের ভাষা শেখায় সহায়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। গত বছর 84,000-এরও বেশি শিশুর ভাষা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়েছিল, যা গত এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। যেসব শিক্ষার্থীর সাহায্যের প্রয়োজন তারা চীন, মঙ্গোলিয়া এবং ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। আমাদের ওয়েবসাইটে কিউ অ্যান্ড এ বা প্রশ্নোত্তরের পাতায় বন্ধুদের কেউ কেউ হয়তো চোখ বোলান মাঝে মাঝে। এই প্রশ্নোত্তরের পাতায় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে মানুষের জীবন বাঁচানোর জন্য কি করা উচিত তা নিয়ে প্রায়ই নানান তথ্য প্রকাশ করা হয়। বড় ভূমিকম্প আঘাত হানলে কি করা উচিত তা নিয়ে নানান আঙ্গিকে আলোকপাত করে কয়েকটি লেখা জানুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল। এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। বিহারের দীপক কুমার দাস এই তথ্যগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
1: এই প্রশ্নোত্তরের পাতা থেকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছিলেন নদিয়ার সুভাষ চক্রবর্তী। খুব ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলাম লিখেছেন, জাপানে শিক্ষা বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা সম্পর্কে জেনে মুগ্ধ হয়েছি।
0: ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফও। শঙ্কর হালদার লিখেছেন, জেনে আনন্দ পেলাম, মনে হচ্ছে 63 বছর বয়সে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যাই,
1: তাই নাকি?
0: হ্যাঁ, বন্ধু লিখেছেন, আমি মনে করি ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে সুখের জীবন।
1: একদম
0: ঠিক কথা লিখেছেন। যাই হোক বন্ধু, আরো লিখেছেন, আমি সব জাপানি ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
1: খুবই সুন্দর কমেন্ট, তাই না দিদি?
0: খুব সুন্দর চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে দেখতে আসর থেকে বিদায় নেওয়ার সময় হলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা তা জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।